0: আমার সময় নেই ওখানে।
1: Barcelona.
2: Seven 5700 North 94th Ave, Dupont Project.